দুর্যোগ হওয়া ভাবলে কোয়াগার হোক, দুর্গা হওয়া চো কোয়াগার হোক, রক্ষা হওয়া দেখ রোক শুক্র হোক।